0: তোমার নাম তোমার নাম করে ভাই তোমার নাম
1: বহুত গরমে গরম গরম বহুত গরম